তোমার রহমত দেখি কেন যাবি তোমার যে কামপুর মন যা যান যাই যাই যান যাই না